0: ব্যাংকিং ফেমাস বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে নিয় দেপ্রে ছালি জানকারী রি বিষয়া নিয় কল পরিমো সময় নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা নিয় দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দে নীল পরিমো নিয় তানে সতর্ক তানা ঠদ্র ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারী জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদৈ ভরিলাই
2: ধরহরা ভৈরবা আন্তরাষ্ট্রীয় বিমানস্থল সংসদ ভবন বীর অস্পতাল ও সিআইটি ভবন জস্তা মহত্বপূর্ণ আধার স্তম্ভ তথা ভবনহরুকো নির্মাণলাই বলিও আধার দিয়ে আয়েগো সর্বোত্তম সিমেন্ট।
3: ওহো দাই, টিভি বোকের কাহ জান লাগ্ন ভয়ো?
4: হের না নানি, অস্তি ভর্খর বিদেশবাট ল্যাক টিভি বিগ্রিয়ে হৈরান ভয়ে মত বনাউন জান লাগে, অনি এটা ফ্রিজ নি কিন্নু থিও, বরু কুন পসল না জানে হলা?
3: হরে দাই, পানি হাম্রাই বেশিসরকো ত্যো ভীমসেনস্থান চোকমা ছ নি শ্রেষ্ঠ রেডিও এন্ড ওয়াচ সেন্টার কে, ত্যাঁ জানুস না, ত্যাঁ তো সবাই ঘরকো ইলেকট্রোনিক সামানহরু পাউনুকা সাথাই গ্যারান্টিকো সাথ মরমত পনি গরিন্ছ নি। বরু মলাই নি মোবাইল র ঘড়ি কিন্নু থিও, একাই ছিন পর্খানুস হাই, সঙ্গাই জানি নি।
4: ল ভাইল্ছ নি নানি।
5: हजुर, हामी कहाँ विभिन्न ब्रान्ड का एलईडी टीवी, फ्रिज, मोबाइल, घड़ी, वाशिंग मेसिन, भ्याकुम क्लीनर, माइक्रोवेव ओवन, साउंड सिस्टम, राइस कुकर तथा अन्य विभिन्न घरायसी इलेक्ट्रोनिक सामानहरू बिक्री तथा ग्यारेन्टी का साथ मर्मत पनि गरिन्छ।
6: नोट, हामी कहाँ साउंड सिस्टम भाडामा पनि पाइन्छ।
5: प्रोप्राइटर पार्वती श्रेष्ठ, श्रेष्ठ रेडियो एन्ड वाच सेन्टर, बेसीसर साथ भीमसेन थान्चोक, फोन 0665201120, मोबाइल 9846077745।
3: लमजुंग का लागी सैमसंग, कोनका, गोदरेज र टीसीएल को अधिकृत विक्रेता श्रेष्ठ रेडियो एन्ड वाच सेन्टर।
7: हेलो, मर्सेङ्गे एफएम 95 मेगाहर्ज